শ্রোতা বন্ধু, বর্তমান বনমহোৎসব সপ্তাহ চালিছে। বনমহোৎসব হেউছি বৃক্ষরোপণ এবং সবুজিমা বৃদ্ধির এক মহান অভিযান। প্রতিবর্ষ জুলাই মাস প্রথম সপ্তাহে অর্থাৎ জুলাই এক তারিখর সাত তারিখ পর্যন্ত এহা পালন করা যায়। আমি সমস্তে জানু, গছ আমার জীবন, বৃক্ষ আমাকে প্রাণবায়ু দিয়ে, ফলমূল দিয়ে এবং পরিবেশকে সুস্থ রাখে। এই সপ্তাহে আমি কেবল গছ লগাইবা নহে, বরং তাকে নিজ সন্তান পরি পালন করিবার শপথ নেবা। এই সুচিন্তা সহিত শুনিবা এয়ারলিফ্ট কথাচিত্রর অঙ্কিত তিওয়ারি এবং অরিজিৎ সিং কণ্ঠে এই গীতটি। গীত রচনা কুমার, সঙ্গীত নির্দেশনা অঙ্কিত তিওয়ারি।

कभी अलविदा ना कहना এই কথাচিত্রর শঙ্কর মহাদেবন, মা লক্ষ্মী অয়ের এবং শ্যামক কণ্ঠরে শুনন্তু এই গীতটি। গীতরচনা জাভেদ আখতার, সঙ্গীত নির্দেশনা শঙ্কর এহসান লয়।

কার্যক্রম শেষে রাওয়ান কথাচিত্র একন এবং হমশিকা এয়ার কণ্ঠে শুণন্ত এই গীতটি। গীত রচনা বিশাল দদলানি, সঙ্গীত নির্দেশনা বিশাল ও শেখর।

এথরে শুনুন যাযাবর সিনেমা থুই গীত। কণ্ঠ দিয়েছেন অক্ষয় মহান্তি ও তৃপ্তি দাস। গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা অক্ষয় মহান্তি।

0: এদার পরে কণ্ঠশিল্পী তুলসী কুমার আর অরিজিৎ সিং, সঙ্গে দিয়েছেন জিত গাঙ্গুলি, গীত লিখেছেন ইরশাদ কামেল।
1: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষায় কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষায় পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজের নিজের নাম, ঠিকনা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টঙ্কা এবং শতকড়া 18% জিএসটি সহ মোট 266 টঙ্কা কেবল এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086170557257, আইএফএসি কোড SBIN00059 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086170557, আইএফএসি কোড SBIN00009, আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।

আপন মানে গোটে হিন্দি সিনেমা গীতার কার্যক্রম দিয়ে আজকা আশিকি টু সিনেমার গীত মানকে শুনুছন। ইহাদে শুনুন পলক মুছল আর অরিজিৎ সিং কর কণ্ঠন এই গীতটা। সঙ্গীত ইছান জিৎ গাঙ্গুলি, গীতিকার ইরশাদ কামিল।

চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা

শ্রোতা বন্ধু, ফি বছর আমার দেশে বজ্রপাত থি কেতনি কেত লোকঙ্কর মরণ হইথিসি। ই বজ্রপাত নু বঞ্চবার লাগি হেলে কেতটা কথাকে আমকে ধ্যান দেবারটা জরুরি আয়। বজ্রপাত নু ঘরকে বঞ্চাবার লাগি ঘরে বজ্রপাত প্রতিরোধক কন্ডাক্টর লগাউন। ঘড়ঘড়ি শব্দ শুনুন সারে খোলা জায়গা ছাড়ি করি পাশে থিবার কেহনি ভিল পক্কা ঘরকে যিবার উচিত আয়। মোটা চাদর থিবার কার বস গাড়ি ভিল নিরাপদ আয়। আগে আহরি কথা হেমা কার্যক্রমের পহেলা গীতটা শুনুন। সিনেমা 1947 আর্থ কণ্ঠ দিয়েছেন সুখবিন্দর সিং আর সাথী, গীত লিখেছেন জাভেদ অখতার, সঙ্গীত এ আর রহমান।

ঘর বাহারকে নাই ছাড়ন সেমানকু ঘর ভিতরে রখুন। রাস্তা দিয়ে চালুথিবার কে নিভিল বেলে টেলিফোন মোবাইল ব্যবহার ই বজ্রপাত সময়থি নাই করুন। ইহাদে কুমার সানু আর কবিতা কৃষ্ণমূর্তিঙ্কর কণ্ঠানু 1942 এ লভ স্টোরি সিনেমারি গীতটা শুনুন। গীতিকার মুকুল দত্ত, সঙ্গীত আর ডি বর্মন।

শ্রোতা বন্ধু, আম শরীর গোটিয়ে মেসিন কহিলে ভুল হবনি। কারণ যেকোন মেসিন হলে বি যেমিতি টিকিয়ে অসাবধানতার কারণর খারাপ হয়ে যায়, সেমিতি আম শরীর মধ্য অনেক কারণর কেবে কেবে

গীতু তামেঞ্জকাত ভল লাক্কির জিতির গেই দান্তার নাম আসানানত হেলে জেন কাত্থান নাম আলোচনা নানালকাত যে বার্ষা বাকেন এক্কানিকরি নাম রথ আউ হন্যে বোধ হলে বার্ষা বোধ জিতির গে লাগান বড়িহা জিনিস দু বার্ষা মাঞ্জা হলে জিতির খুশিবাসি মান্নার কানার আউ তামে জিয়াবন আগলি আগলি হওয়া গে লাগান চেষ্টা নান্নার আর ছোটিডে বিজাধি কুন্দি আর বড়েটে মান্নুমানি লহবির আভি পাহলারি তা বার্ষাবোধ অন্টা ইন্নে জিনিস যে উজ্জনাগে লাগান অন্টা পাবু এদি হলে আরুটা কথা নাম যেতিত আহালদাত যে নাম গুঠি যেন পদ্মানু রালদাত কা শহর নু হলে ভি নামে জিয়াবন আঘলি হুয়াগে লাগান যাহা সবু দারবু দরকার খাতরালি আদান যদি নাম কাচনেখর থালে হারবু বন একানিকরি নাম নির্ভল নানালদাত আ কথাত বারালি হারবুনু ভিন ভিন দারবু হাকরালি ভিন ভিন যেন সিজন গুঠি বারালি আবাকেন তাঙ্গি হিসাব নু আ হারবুধি নাম আগে লাগান চিয়ালি আকুন যদি নাম তেঙ্গ থালে ই বার্ষা চেখা হারবুনু অংসা মানালি অর্সকোভি মানালি আরু আদান ভিন নাম অদরদাত আরু নাম ব্যবহার নান্দাত হলে কাত্থা মাঞ্জা হারবু আতলি বুলিকিরি নামে জিয়াবন আগলি হুয়াগে লাগান যেতে দারবু হাকরালি বথালে নাম উক্তা পাক্সি নানাল দাঁত আরু হন্যে বথালে পাটি বাউসা আরু যাবতীয়া যাহা নামে ঘর করোনা আতিলি আদান ভি নাম কামাল দাঁত বাটি কুরগাল দাঁত রাঞ্জন্দরাল দাঁত আরু মান্দা চিকিরি যেন জহ্নি দড়কো ভায়তাড় ই বন নাম ইদাল দাঁত আবদ আ রাঞ্জনু আরগালি আরু আদাদ ফাড়ু ফাড়ালি আদান নাম ব্যবহার নানাল দাঁত আর হাট্টে গেভি হওয়াল দাঁত যদি

দুই উসার মাঞ্জা হলে আর দুই পয়সা আন্নুন দিনাম অনরাল দাত। তা তেঙ্গনা কথা মাঞ্জা যে ই হারপু আতলি বুলিকি যেতে সম্ভব মানালি হলে আকুন নাম যেতেদ আহনা কথা যে হারবুদ নামে জিয়া গেলাগান ইও দরকারি দু আর যেহেতু ইদাদনটা বড়েটি জিনিস নাম যদি ই হারবু বাকড়ি বন নাম ব্যবহার নানতার মুঞ্জচত হলে নামে বারনা যেন পিঢ়ি গুটি আবড়া রেকানে কামর তামহে লাগান ভি চিন্তা কামনা জরুরি দু আদগে লাগান এক্কানিকি নামে হারবু বদ বাঁচর আ কথান চিন্তা কামনা জরুরি মাঞ্জাকের কিছি আর নাম পদ্মা পাটকিন গুঠি আদা নাহাল দাত আর একানিকি এই হারবুদ বাঁচর আদগে লাগান নাম নালকুবি নানাল দাত বাতা হেলে খালি বাচ্চা বাচকুন মা মানি এই হারবুদ একানিকি বাড়র আ কথান ভি নামে চিন্তা নান্না কথা দু নাম তা হারবুন ব্যবহার কামাল দাত হারবুন্তা মান্নু হারবুন্তা রুই হারবুন্তা আথা হারবুন্তা কাঙ্কু যেতে অন্দরাল দাত হেলে পুনা এক্কানেকরি মান্নুনটা মানো আ কথান একলা চিন্তা কামাল দাত ভালজে যদি ভি কামাল দাত হ নিজর নিজর যেন হাল্লু খুঁড়ি আতলি কা গড্ডা আতলি আন্নু অন্ডনটা মান্নু ইদাল দাত টাঠা মান্না কা জাম্বু মান্না কা বাড়া মান্নু মান্না কা এন্দ্রিন ভিওনটা মান্নু নাম হন্যা ইদাল দাত হেলে একানেকরি নামে মান্নু ইদনাবদ জহ মানাঙ্গ আ কথার নাম আহনা কথা আর ইদগে লাগান নামে সমাজ নু যেতকি ভি আলা রাতলার যেতির চিন্তা নানালার আর সরকার ভি ইদগে মিয়া চিন্তা নানালি আর উনটা কথা একানেকরি হারবুবদ বাড়র আবন ওটা অভিযান লেখা যেতির অচকানার সরকার ভি আদান তেঙ্গালি আদাদ মাঞ্জা যে বন মহোৎসব বন বাজকুন হালদাত নাম যে হারবু মহোৎসব বাজকুন অন্টা হন্যে উৎসব পালন কামনা লেখাদু তা ই জুলাই মাস তা এক তারিখ তি সাত তারিখ তক বন মহোৎসব সপ্তাহ ইদাত পালন মানালি তাহি অসল কথা মাঞ্জা যে নাম ই সামিয়া নু জনতা কিরি হেলে মান্নু গুঠিন ইদত ছোটে ছোটে যাহা ভি মান্নু আতলি আদাত ফাড়ু গে মান্নু মান্না কা কেনসি ভি মান্নু যদি আদাদ ইদত আরু পারদ হলে নাম আন্নুন্তা কাঙ্কু বন অন্দরতারু আদান একানিকি পাটা মানো একানিকি বাউসা মানো একানিকি পাটি মানো কা আহরি ভি একানিকি নামে সবুদিনিয়া ব্যবহার কামাল দাত আড়পানু গুঠি আদাদ মানো আনু নাম বালি কামাঙ্গত আনু নাম ঝরকা কামাঙ্গত আনু নাম পলক ভি কামাঙ্গত কুর্চি টেবুল নানা প্রকার জিনিস আদাদ মানাঙ্গ তা হন্যে নাম যদি ইদকারত মান্নু হালি কেন আদান ব্যবহার কামত যে কা ইন্না যদি ইদত হালি কেন নেলা নে বারর আদান ব্যবহার কামর যে তা আ কথান যেতির তারা আড়স্তানা গে লাগান একানিকি নাম ভবিষ্যৎ পিঢ়ি গে লাগান মান্নু ইদত আর একানিকি ই যেন হারবুবদ বাড়র আ কথান যেতির তারা সচেতন কামা খাতরালি আদগে লাগান সরকার ভি ভিন ভিন পদক্ষেপ অচকিছি ভিন ভিন যেন বেসরকারি অনুষ্ঠান গুঠি আতলি আবড়ার হি ইদান বাড়িয়ে গুরুত্বর সহিত অচকানার আর মান্নু ইদালনার নাম গুঠি বি নেম আড়পান গুঠি কা পাদ্দান গুঠি আতল দাত নামে যেন হাল্লু খুঁড়ি আতলি কা নামে যেন গড্ডা আতলি আন্নু ভি যদি নাম মান্নুন যদি ইদত হলে নামে হাদ্দু বচ্চুর গে লাগান ভি আদাত কাম কাট আর হন্য বোধ হলে নাম ই যেন মান্নু আতলি কা হারবু আতলি তামে আ মান্নু গে কা হারবু গে এদের অবদান আতলি নামে সমাজ গে মিয়া নামে জিয়া গে মিয়া আদান আহনা জরুরি দু মান্নু আতলি কা ই যদি হারবু আতলি হেলে নাম যেনতা কাছে নেখরাল কাত যে বর্ষা মানি বর্ষা মান যাহলে নাম চাষবাস নানাল দাত আম্মু টিকে হাক্ষাল দাত আর যদি মান্নু আতলি হেলে কা হারবু আতলি হেলে ভি ধুকা বাহি উদান ভি নাম আক্কা দাত একাতারা মান্নু আতলি হেলে কা হারবু আতলি আ জাগা গুঠিনু ই হাজুদ জেন রাই আদান ভি ই মান্নুদ ধারি আর ই মাল্লাহলে ই বর্ষানু আ হাজুদ হি অহড়ারি আর বুঙ্গি তা হাজুদ বুহি নামে জিয়াগে লাগান বাড়িটি জিনিস দু হাজুদ আতলি বাকেনতা নাম চাষবাস নানাল দাজ্যে তা হাজু বন ধারি আর ই মান্নু কা হারবুদ ইদান নাম আহনা কথা তাহি সঙ্গে সঙ্গে ই যেন মান্নু আতলি কা হারবু আতলি বুলিকি হাজু বোধ ভি সরস মানি তাহি যেন আথাত খাতরালি আথাত খাতরা হলে আন্নু যেন চেপু পুইয়ালি আন্নু আদাদ সঢরি আর ই হাজু গানে আদ মিশ্রি কি তা হাজু বোধি সরস সুন্দর মানি
আৰু আ হাজ্জুনো নাম চাষ উঠি নান্দাত। ই হাৰ্বুতাৰ্তি যেন আম্মু ভি এত্তি আ আম্মু চাঙে যেন হাজ্জুদ টিকেট কি নিতৰাৰি আৰু বাৰী আদাত নামে চাষ বাছ গে লাগান ভি বনে কাম কাটি সাৰ মানি। তা তেঙনা কথাত যে ই যেন হাৰ্বু বাখৰি আতিলি আদাত নামে জিয়া গে লাগান নামে সমাজ গে লাগান বাঢ়ে টি নালখু নানালি। তা একানিকি হাৰ্বুদ বাঢ়্ৰ একানিকি নাম সচেতন মানত আৰু যেতেত ই মান্নু অন্টানটা ইদত মান্নু মানে মান্নুকে যেন চারা আতিলি ছোটে ছোটে যেন মান্নু আতিলি আদান একানিকি নাম লাগাবত আৰু নামে হাৰ্বু বন বাঢ়াবত। আ কথার নাম চিন্তা নান্না কথা নাম ভি যোগাযোগ নান্না কথা সরকার গে যেন গুঠি অফিস আতিলি আসান গেহি নাম কাইকি যদি ভি কাছে নেখর থালে তামে তারতি ভি নামান অনেক সাহায্য সহযোগ কা পাবু এদর একানিকি নাম মান্নু ইদত আৰু নামে ই হাৰ্বু বন বাঢ়াবত। তা ইদাত মঞ্জা বাঢ়িটি কথাত যে বন মহোৎসব যেন বালনার আর পালন কামালনার নামে পুরখান্তি নাম আহালদাত যে মান্নুদ ই হাৰ্বুদ নামে জিয়া গেলে বঢ়েটি নালখু নানালি আদগে লাগানতা নাম পদ্মা গুঠিনু ভি মান্নু ইদালদাত আর একানিকি আদাত বাঁচর বাঢ়র আদগে লাগান ভি নাম আদান জাগালদাত আর হাৰ্বু বাখরেন বাঢ়াবালদাত। তা ই কথাবোধ নামে বার্না সমিয়ান্তক ভি রানা কথা যেতে নাম আহনা কথা আর ই মান্নু ইদিকিরি ই সম্পদ বন জঙ্গল সম্পদ যেন বালনার আদান ভি নাম বাঢ়াবানা কথাত। হেলে আকুন আরও পদে গীত মেনত ই গীত বন পাড়কানার প্রমোদ মির্ধা আউ তামহে দল।

0: গীতু তা মেঞ্জকাত হেলে মাক্কাপুপু ঝোকাঝোকা কার্যক্রম বন যেন ভাই বহনী গুঠিয়ার ভি মেনালনার এম অনুরোধ কামালাম তামে সান ভি একিন প্রকার যদি বিষয়বস্তু আতলি আবদ ই কার্যক্রম রু যদি প্রচার প্রসার মান বলিকি ভাবানার হলে প্রকৃতির আর হি ইসান চিঠি লেখনা কথা চিঠি লেখনা ঠিকনা মঞ্জা যে মাক্কাপুপু ঝোকাঝোকা কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী সম্বলপুর পিন 7680001 ই ঠিকনা নু যদি তাম চিঠি লেখর আর ই কার্যক্রম নু যদি ভাগ হওয়াগে লাগান তাম চাহর হলে তামান ভি সামিল কামা খাতর তা আশা কামত যে বান্না সমিয়ানু চিঠি নিশ্চিবার ই আশা সঙ্গে ইন্নান্তা মাক্কাপুপু ঝোকাঝোকা কার্যক্রম বন ঈশানিয়ম ফের ঘায় জেতেরিন জুহার।
1: শুনিলে কিষান সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার কার্যক্রম মাক্কাপুপু ঝকাঝকা, প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং। আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। আরম্ভ করুছু হিন্দি লঘু সঙ্গীতর কার্যক্রম, হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে কথাচিত্র আরম্ভ করছু ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে গোটে শুয়া গোটে শাড়ি কথাচিত্রর এই গীতটি শুণন্তু। গাইছন্তি হ্যুমান সাগর, গীত রচনা বিজয় মল্ল, সঙ্গীত সংযোজনা প্রেমানন্দ।

শ্রোতা বন্ধু, অনির্বাহ্য কারণবশত আপন আমার কার্যক্রম তিনটা তিরিশ রু চারিটা পর্যন্ত কেবল এফএম মহানদী নিউজ অন এআইআর আপ্রে শুনিপারে, মিডিয়ম ওয়েভ্রে উপলব্ধ হব না।

অষ্টপাত বংশীক মন ব্যাত যেতেবেলে সে মায়াময় কৃষ্ণ আজ্ঞা ফলকু কাটু কাটু আজ্ঞা তা অঙ্গুষ্ঠা কটিগলা দর দর হয়ে রুধির বহবার অষ্টপাট বংশী দেখি আজ্ঞা ব্যাকুলিত হলে সে কলে কণ সে ক্ষত স্থানরে আজ্ঞা বৌনষধি দেওয়া কি কে বৌনষধি শিলারে বাটিলা তো কি আজ্ঞা সেই ক্ষত স্থান বাঁধি দেওয়া কি আজ্ঞা দর্ণ বসন খোঁজা এ পেটিকা।

দ্বৈতকণ্ঠে শুনন্তু কার্যক্রম পরবর্তী গীত। কণ্ঠশিল্পী সুভাশিষ এবং শৈলভামা, গীত রচনা করেছেন অরুণ মন্ত্রী।

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা এবে ভারী জটিল হইবারে লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাইঁ যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকু কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউছু যাহা কেবল ভারতরে নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকে অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানব অধিকার ও টিকাও বিকাশ প্রতি সমাজকে সচেতন করিবা। কুহা যায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকে অতিক্রম করে সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ পাঞ্চি ইউএনএফপিএ র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্য দেই যাইছি। ভারতর মোট প্রজনন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিরতা দিগকু অগ্রসর হেউছি। তথাপি এতে বিশাল জনসংখ্যা পাই গুণাত্মক শিক্ষা, উত্তম স্বাস্থ্য সেবা, পর্যাপ্ত নিযুক্তি, পরিবেশ সুরক্ষা, সমান সুযোগ সৃষ্টি করিবা আজি মধ্যে এক বড় জাতীয় আহ্বান। শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি পছরে অনেক কারণ রয়েছে, যেমিতিকি জন্মহার অধিক হেবা, স্বাস্থ্য সেবার উন্নতি ফলরে মৃত্যু হার কমিবা, পরিবার নিয়োজন সম্পর্কে সচেতনতার অভাব, কম বয়সরে বিবাহ, অশিক্ষা, দারিদ্র ও কেতেক সামাজিক ধারণা এহার প্রমুখ কারণ। এহার প্রভাব আজি আমি প্রতিদিন অনুভব করুছু। সহর গুড়িকরে অসহ্য যাতায়াত জনিত সমস্যা, বেরোজগারী, ঘরর অভাব, পানীয় জল সংকট, চাষ জমি কমিবা, জঙ্গল ধ্বংস, বায়ু ও জল প্রদূষণ, জলবায়ু পরিবর্তন, এসবু এর প্রত্যক্ষ পরিণাম। ওড়িশারে মধ্যে ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, ব্রহ্মপুর পরি শহর গুড়িকরে দ্রুত শহরীকরণ ফলরে যাতায়াত, বর্জ্য পরিচালনা, পানীয় জল ও পরিবেশ সম্বন্ধীয় সমস্যা বড়ি চালিছে। এই পরিস্থিতিরে সবুঠারু বড় প্রশ্ন হেউছি আমার যুবপিঢ়ি কেউঁটি ঠিয়া হয়েছে। বাস্তবরে ভারতর সবুঠারু বড় শক্তি হেউছি তাহার যুবশক্তি। আজি প্রায় 38.2 কোটি, অর্থাৎ 10-24 বর্ষ বয়সর প্রায় 382 নিযুত যুবক যুবতী ভারতরে বসবাস করুচন্তি। এহা ভারত পাই এক অমূল্য সম্পদ, কিন্তু এই সুযোগ সেতেবেলে সফল হব যেতেবেলে আমার যুব মানে হেবে শিক্ষিত, দক্ষ, সুস্থ, উদ্যোগী ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন। আজির যুবপিঢ়ীঙ্ক সামনারে 5টি বড় দায়িত্ব রয়েছে। প্রথম, গুণাত্মক শিক্ষা ও দক্ষতা বিকাশ। কেবল ডিগ্রি নুহে,

0: জলদি তো চিন্তা কর রাজু, মোবাইল ছাড়ে।
1: আরে দিদি, ব্যাংক র নম্বর দরকার, রিফান্ড আসিনি। মিলিগলা, এবে কল করুছি দিদি।
0: বিনা নম্বর যাঞ্চ করিকি প্রায়তঃ জালিয়া লোকে ব্যাংক র নকলি ওয়েবসাইট আর মিছ নম্বর দ্বারা টঙ্কা ঠকেই করি থান্তি।
1: তো ঠিক নম্বর
0: ব্যাংক র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কার্ড রে।
1: তুমি তো বঞ্চাই দেল দিদি,
0: কামরু নুহে।
2: আরবিআই কহে
3: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।

0: അതെ আমার ফোন মানে ফের আসি বসলাম না। হ্যালো, জয় সীতারাম, জয় সীতারাম, কেন্দা অছ আজ্ঞা?
1: রবীন্দ্রনাথ মেহের, মহলাকোটা, বেড়ন ব্লক, বরগড় জিল্লা। আজ্ঞা
0: রবীন্দ্র, আজ্ঞা নমস্কার।
1: জয় সীতারাম আজ্ঞা, এটা তো আজ্ঞা 6 দিন হলান যে লাগি রয়েছে আজ্ঞা, সব আমার নলিয়া মানে পড়ি করি ফ্রিজ উপরে পাইন আসুছে।
0: ঠিক আছে,
1: জমি মানে সব সমান হলান আজ্ঞা।
0: হ, পকড়ি পুকড়া টিকে সজাই সোজা কি না বাড়ি?
1: চটনি
0: চটনি চুটনা হেকি না টিকে
1: এক নম্বর হেসি আজ্ঞা, সব
0: মুড়ি মুড়া টিকে ধরিকিরি বুঝলে
1: পাগকে টিকে খাইবারটা মন লাগছে তো।
0: খাইবাকে মন লাগছে, তারপরে সে বসি বসি কিনা বি কথা লাগি না, সেটা গুটে জহ টিকে ভোগ লাগছে, আর বসি কিনা খাইবার গুটে সেটা গুটে মজাটে লাগছে।
1: আরে
0: হ মাধ্যম মানে, তাপরে গলা যে বর্ষাটা এলে টিকে আপন ঘরে বি রই পারুথিবে ছুয়া পুতার সাথে।
1: আজ্ঞা যাহা বি হোক, ঘর দুয়ার বি ভিতরটা মানে বি টিকে ঠান্ডা লাগলা নো। আলে গরম জেন গুলগুলি হোকলা নাই কো।
0: বাবা বাবা,
1: আর এটা যেতে পোলা মানে পোকা হইছে কি সবু গদে

0: हेलो,
1: দাদা
0: জোহার জোহার জোহার। ভৌণী কেন আছন? স্বর্ণপ্রভা কর। হ কেন আছন? আও কেন কোন?
1: দাদা সব শুনুছে মোর মনটা ফেরি গেল কি আপন সাং কথা হবার লাগি তো সমস্ত কথা শুনলি আর মুই বি টিকে ট্রাই করছি বলে লাগি গলা দাদা
0: হ হ
1: বর্ষা রত কথা সমস্তে কহিলে মুই বি কহিবি বর্ষা প্রবল বর্ষা
0: হ হ
1: লাগিছে সবুবেলে তো আর হেনটা চালিছে সবু ঠিক চাষবাস যে আমার বি আরম্ভ হলান বর্ষা তো হলান
0: হ হ
1: সেটা সবু ঠিক চালিছে দাদা
0: যা হো, আউ কোন সুবিধা অসুবিধা? ঘরে তো সব বলতিবে না?
1: হ্যাঁ ঘরে বি সবাই ভাল আছেন আর সবু ঠিক আছে আর চাষবাস বি তো সমস্ত চাললান আর বাকি তো মুই সব শুনুছে কার্যক্রম তো মুই মতামত খালি দেমি কি সব ভাল কার্যক্রম হচ্ছে আমার পুরী সংসার
0: হ্যাঁ হ্যাঁ
1: তুমি নিয়মিত শ্রোতা সবেলে শুনুছে তো বহুত বঢ়িয়া সব কার্যক্রম বঢ়িয়া লাগুছে যেন সঙ্গীত রূপক মানে বি দৌছন যাহা সবু শিক্ষণীয় হচ্ছে ও কৃষি সংসার সব কার্যক্রম ঠিক চালছে
0: হুম হুম

উল্কা কথা চিত্র শুধু কার্যক্রম পরবর্তী গীত কণ্ঠশিল্পী আরতী মুখার্জী, সঙ্গীত রাজু মিশ্র ও বিভু মহান্তি, গীত রচনা সচি মহান্তি। এই গীতটি শুণবাই অনুরোধ করেছেন বরগড় জেলা বিজেপুর পহণ্ডি সুবল কুমার সাহু, চৈতন্য পটেল, করমসানী সাহু, রাধাকান্ত ভোই, প্রিয়ম পটেল এবং সৌরভ কুমার সাহু।